0: You Are.
1: Dit is Wijnand Zwaan bij de ANWB. Op de A1 van Apeldoorn naar Amsterdam rijdt het verkeer langzaam tussen Stroe en Hoevelaken 5 kilometer met 10 minuten vertraging. Grenscontroles veroorzaken file op de A12 Arnhem richting Oberhausen. Tussen knooppunt Oudijk en de grens nu 2 kilometer stilstaand verkeer met een kwartier vertraging. En de A28 Amersfoort-Zwolle is nog een groot deel van de dag dicht in beide richtingen tussen het Harde en Wezep. Dat komt door een politieonderzoek na een ongeluk. Omrijden kan in beide richtingen het beste via Apeldoorn over de A1 en de A50. En tot zover de ANWB Verkeersinformatie.
2: Ujala Radio, DAB Plus पर देश भर में सुनाई देता है तू बता दे सबको इसे बताते हैं ऑटो में तू सुन सके तू घर में सुन सके है Ujala Radio और Ujala Radio साथ में ले जाइए तू चाहे जहां पर जाइए तू जान है तो Ujala Radio
3: ये है Ujala Radio रात और दिन सुबह से लेकर शाम तक 24 घंटे सिर्फ आपके लिए

लेडी संजना की आवाज में आपने सुना कि ओ प्रीतम प्यारे तू कहाँ बसत है, नया हम तो रहेगा आमसदाम में, तू रहेगा रोटरडम में, दनहाक में, या तो ग्रोनिंगेन में, या तो लिम्बर्ग में, वानो में, देन बॉस में रहे, तू चाहे जहाँ पर है तू सुने है उजाला रेडियो, और तुके ई वीकेंड आवे के परी पूरा परिवार के साथ किन 1 मीटर ग्रेटिस अंदर जा सके, एक गजिन खातिन एवेनमेंट है उजाला ब्रासा मिलाफेस इन जीआई फैन सेंटर इन देन हाग, parkeermogelijkheden zat en je bent het lekker binnen, dus panioane keer daarna hè, barzaat keer daarna hè, en als het te warm zou zijn, dan hoef je daar ook geen zorgen om te maken, want je bent gewoon binnen met ons al op hier GI Event Center Den Haag Schermer, en koop je tickets online via brazafest.nl. Hamlo, ik heb koei de barajake draaien toch? Hamdeni, als er mensen zijn die zeggen, nee, ham barajake net draaien. Hoornaars, y sabse barka baraya hai, zeg maar. Baraya meestal utna barka na rahe, maar itani barka hai ga, aur mota hai ga. Hoornaars duiken steeds vaker op in Nederland. Au is dat zomaar na steken, kerit, ja? Zomaar na, ja, hoe zeg je steken? Nou ja, ze steken niet zomaar. Als je dicht bij hun nest komt, dan worden ze wel een beetje agressief. Als je door hoornaars wordt aangevallen, moet je niet te lang blijven staan, hè? Want jablik toen wapen trara je toch ik haap hokiga. Dan blijven ze steken. Dan moet je gewoon hard, keihard wegrennen. Nou ja, baraya gaat in de hambi bhakti, ja. En je kan hem. Ja. Tira, kusao.

bijna zover. Yes, yes, yes, Brazzavest. Get ready to tejaar goja voor de hottest hinstaande event of the year. Brazzavest, Indoor Summer Edition, GI Event Center Den Haag mee. Zaterdag 29 en zondag 30 augustus. Het aftellen is begonnen. Doe ticket grillena via brazzavest.nl. Dan ben je goedkoper uit. Ja. 2 dagen non-stop entertainment, culture, food, music, dance en shop. Tout a jaar hoja. De heetste muziekformaties en artiesten uit de scene op één event, Brasa Vesper. Beste DJ's en dansgroepen. Naj Nation, Dilsi Dance, Dizzy Rhythm, Shakti Dance, Say Yes to Dance, Varun Kajal, Nachanya, Londwakinaak, DJ Shahid en MC Ray. Get your tickets now via brazzavest.nl. Koop je tickets uitsluitend via de officiële festivalwebsite brazzavest.nl. Ja, dan ben je goedkoper uit. Be there, feel the vibe en ontvang alvast een warme, gurm, gurm, brasa namens Brazzavest. Get it now on brazzavest.nl. Brazzavest, powered by utix.nl en Ujala Radio. Ujala Radio, देश भर में तू जाना है तो Ujala Radio, उजाला ही उजाला देश भर में, हाँ, हर गांव में, हर कोना में, ओटो में, घर में सुनाई देता है Ujala Radio, DAB Plus के जरिए उजाला इस फन हेल नहीं लॉन्ग तू जाना है तो ढिंढोरा बजा दीजिए.

0: मुझे याद होगा कभी हम मिले थे, फिल्म सत्ता बाजार का नगमा था। गाने वाले थे लता मंगेशकर और हेमंत कुमार, संगीत देने वाले थे।
1: Live vanuit de Hoofdstad.
2: Binnenkort trouwen? Door wie waar honen wel heen? Door Shadi honen wel heen? Zullen we lopen? Door DJ A Vermaais op Ujala Radio. Andra Vermaais. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus, ga jij binnenkort trouwen? Door wie waar honen wel heen? Door Shadi honen wel heen? Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.